বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়াল জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 5ই মে মঙ্গলবার, জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় সোমবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনে শ্রাবণী মুখার্জি এবং আমি শিপন দাস। জাপান ও অস্ট্রেলিয়ার নেতৃবৃন্দ অর্থনৈতিক নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতার রূপরেখা তুলে ধরে একটি যৌথ ঘোষণাপত্র জারি করেছেন। প্রধানত জ্বালানি, অত্যাবশ্যকীয় খনিজ, খাদ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সম্পদের সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করার ওপর এতে মনোনিবেশ করা হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী তাকায়চি সানায় সোমবার তার অস্ট্রেলীয় প্রতিপক্ষ অ্যান্থনি আলবানিজের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। প্রায় 90 মিনিট ব্যাপী এই শীর্ষ সম্মেলনটি অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অনুষ্ঠিত হয়েছিল। বৈঠকের শুরুতে তাকাইচি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি ক্রমশ জটিল ও গুরুতর হয়ে উঠেছে। তিনি বলেন, এ কারণে বহু বছর ধরে সমমনা দেশগুলোর মধ্যে সহযোগিতার গুরুত্বের ওপর তিনি জোর দিয়ে আসছেন। তিনি এ ধরনের সহযোগিতার ক্ষেত্রে অস্ট্রেলিয়াকে শীর্ষস্থানীয় দেশ হিসেবে বর্ণনা করেন। তাকাইচি আরও বলেন, হালনাগাদকৃত মুক্ত ও উন্মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় পরিকল্পনার অধীনে জাপান ও অস্ট্রেলিয়া আঞ্চলিক স্থিতিশীলতায় অগ্রণী ভূমিকা পালন করবে বলে তার প্রত্যাশা। তারা নিরাপত্তা সহযোগিতা নিয়েও আলোচনা করেন। জাপানের নৌ আত্মরক্ষা বাহিনীর উন্নত মোগামী শ্রেণীর জাহাজের ওপর ভিত্তি করে তাদের দেশ দুটি নতুন অস্ট্রেলিয়ান ফ্রিগেটের যৌথ উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে বলেও তারা নিশ্চিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী থেকে জাহাজগুলো সরিয়ে নেয়ার জন্য তার ভাষানুযায়ী একটি মানবিক প্রক্রিয়ার প্রস্তাব দিয়েছেন। অন্যদিকে ইরান জানিয়েছে যে চলমান সংঘাত নিরসনে তাদের সাম্প্রতিক প্রস্তাবের প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প রবিবার লিখেছেন যে মধ্যপ্রাচ্যের সময় অনুযায়ী সোমবার সকাল থেকে হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজগুলো সরিয়ে নেয়ার কাজ শুরু হবে। ট্রাম্প এই প্রক্রিয়ার নাম দিয়েছেন প্রজেক্ট ফ্রিডম। তিনি বলেন, এর লক্ষ্য হল মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির সঙ্গে জড়িত নয় এমন অঞ্চলের জাহাজগুলোকে সাহায্য করা। তিনি আরও বলেন, যদি কোনোভাবে এই মানবিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা হয় তবে দুর্ভাগ্যবশত সেই হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক করে বলেছেন যে হরমুজ প্রণালীতে আমেরিকার যে কোনো হস্তক্ষেপ যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এদিকে ইরানের তাসনিম সংবাদ সংস্থা এর আগে জানিয়েছিল যে ইরান এই সংঘাত নিরসনে 14 দফা প্রস্তাব পেশ করেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম রবিবার সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে তাদের প্রতিক্রিয়া পাঠিয়েছে। তাদের দেয়া জবাব বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে বলে এতে আরও বলা হয়।

0: মাসে তাদের দৈনিক উৎপাদনের কোটা 1,80,000 ব্যারেলেরও বেশি বৃদ্ধি করবে। সংযুক্ত আরব আমিরাত জোট থেকে বেরে হয়ে যাওয়ার পর এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। সৌদি আরব ও রাশিয়া সহ দেশগুলো রবিবার একটি অনলাইন বৈঠকের পর এক বিবৃতি জারি করেছে। দৈনিক উৎপাদনের কোটা 1,88,000 ব্যারেল বৃদ্ধি করা হবে বলে তারা জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে যে শুক্রবার পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংগঠন বা ওপেক এবং ওপেক প্লাস থেকে তারা বেরিয়ে যাবে। রবিবারের বৈঠকে তারা অংশ নেয়নি। গোষ্ঠীটি মে মাসের জন্য দৈনিক 2,06,000 ব্যারেল তেল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। 7টি দেশ জানিয়েছে যে তারা বাজারের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মূল্যায়ন অব্যাহত রাখবে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু পারস্য উপসাগরে থাকা জাহাজগুলোকে যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে অতিক্রম করার সুযোগ দেওয়ার জন্য তার ইরানি প্রতিপক্ষকে পুনরায় আহ্বান জানিয়েছেন। পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া সফরকালে মোতেগি জাপানের স্থানীয় সময় রবিবার ভোরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে ফোনে কথা বলেন। ইরানের অনুরোধে এই আলোচনা অনুষ্ঠিত হয় এবং তা প্রায় 20 মিনিট স্থায়ী হয়েছিল। আরাকচি মোতেগিকে তার দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত এবং ওয়াশিংটনের সঙ্গে সাম্প্রতিক আলোচনা সহ চলমান পরিস্থিতি সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন। মোতেগি এরপর বলেন যে যুদ্ধবিরতি বজায় থাকবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা শীঘ্রই পুনরায় শুরু হয়ে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছবে বলে জাপানের দৃঢ় আশা। তিনি ইরানের প্রতি সর্বোচ্চ নমনীয়তা প্রদর্শনেরও আহ্বান জানান। মোতেগি আরও বলেন যে হরমুজ প্রণালী দিয়ে সব দেশের জাহাজ যাতে অবাধে ও নিরাপদে চলাচল করতে পারে তা নিশ্চিত করার উপর গুরুত্ব দেয় জাপান। রবিবার ঐতিহ্যবাহী জাপানি ষাঁড়ের লড়াই দেখতে নিগাতা জেলার একটি শহরে দর্শনার্থীরা ভিড় করেছিলেন। এই প্রতিযোগিতা একটি গুরুত্বপূর্ণ বিমূর্ত সাংস্কৃতিক সম্পত্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। মধ্য জাপানের ওজিয়া এবং নাগাওকা শহরে প্রতি বছর এই মৌসুমে বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়। ওজিয়া রবিবার 36টি ষাঁড় নিয়ে এবছরের প্রথম খেলার আয়োজন করেছিল। এই খেলায় দুটি ষাঁড় মুখোমুখি হয় এবং তাদের তত্ত্বাবধায়কদের উৎসাহব্যঞ্জক চিৎকারের মধ্যে শিঙে শিং লাগিয়ে একে অপরকে চেপে ধরে। পশুদের আঘাত পাওয়া থেকে বাঁচাতে প্রতিটি লড়াই ড্র করে শেষ করা হয়। প্রায় 1,000 জন সমবেত হয়েছিলেন। 80 কোঠায় বয়স এক দর্শনার্থী বলেন তিনি প্রথমবারের মতো এই খেলা দেখছেন এবং লড়াইয়ের সময় তীব্র উত্তেজনা সত্যি অনুভব করতে পেরেছেন। শহরটি নভেম্বর মাস পর্যন্ত প্রতি মাসে একটি করে টুর্নামেন্টের আয়োজন করবে।
1: এনএসকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা। আপনারা টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান FM তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়। শুনছেন স্যাটেলাইটেও।

খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাসের 7টি সদস্য রাষ্ট্র ঘোষণা করেছে যে তারা জুন

শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 6 মে বুধবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় তনুশ্রী বিশ্বাস এবং আমি আহসান হাবিব। জাপান এবং অস্ট্রেলিয়ার নেতৃবৃন্দ অর্থনৈতিক নিরাপত্তা সহযোগিতার বিষয়ে একটি যৌথ ঘোষণাপত্র জারি করেছেন। জ্বালানি, অত্যাবশ্যকীয় খনিজ, খাদ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সম্পদের সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করাই হল এই ঘোষণাপত্রের প্রধান বিবেচ্য বিষয়। জাপানের প্রধানমন্ত্রী তাকায়ুচি সানায়ে সোমবার তার অস্ট্রেলীয় প্রতিপক্ষ অ্যান্থনি আলবানিজের সঙ্গে আলোচনা করেছেন। এই শীর্ষ বৈঠকটি অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে তাকায়ুচি বলেন যে আন্তর্জাতিক পরিস্থিতি ক্রমশ জটিল এবং গুরুতর হয়ে উঠেছে। তিনি বলেন, এ কারণে বহু বছর ধরে সমমনা দেশগুলোর মধ্যে সহযোগিতার গুরুত্বের উপর তিনি জোর দিয়ে আসছেন। দুই নেতা মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেখে স্থিতিশীল দ্বিমুখী জ্বালানি সরবরাহ নিশ্চিত করার প্রচেষ্টা জোরদার করতে সম্মত হয়েছেন। তাকায়ুচি এবং আলবানিজ তাদের পরবর্তী পারস্পরিক সফরের আগে মন্ত্রীদের মাধ্যমে ব্যাপক নিরাপত্তা সহযোগিতাকে আরও উন্নত এবং প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য বাস্তবসম্মত উপায় অন্বেষণের বিষয়ে একমত হয়েছেন। জাপানের আত্মরক্ষা বাহিনী এবং অস্ট্রেলিয়ার সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা জোরদার করতে কাজ করার বিষয় নিয়েও তারা সম্মত হয়েছেন। নেতৃবৃন্দ নিশ্চিত করেছেন যে এই সকল ক্ষেত্রে

সহযোগিতা বৃদ্ধির জন্য দুই দেশ একটি কৌশলগত সাইবার অংশীদারিত্ব গড়ে তুলবে। দুই নেতা মধ্যপ্রাচ্য, চীন ও উত্তর কোরিয়া সহ আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেছেন। তারা হরমুজ প্রণালীতে অবাধ ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন এবং পরিস্থিতি শান্ত করতে নিবিড়ভাবে যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হয়েছেন। প্রতিরক্ষা সরঞ্জাম এবং প্রযুক্তি সহযোগিতা আরও জোরদার করার জন্য জাপান এবং ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীরা একটি ওয়ার্কিং টিম গঠনে সম্মত হয়েছেন। উল্লেখ্য, বিদেশে প্রতিরক্ষা সরঞ্জাম স্থানান্তরে জাপানের বিধিনিষেধ শিথিল করার প্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হল। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী কোইজুমি শিনজিরো এবং তার ইন্দোনেশীয় প্রতিপক্ষ শাফরি শামসুদ্দিন সোমবার জাকার্তায় বৈঠক করেছেন। ইন্দোনেশীয় মন্ত্রী জাপানের এই নীতি পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন। জাপান গত মাসে বিদেশি প্রতিরক্ষা সরঞ্জাম হস্তান্তর সংশ্লিষ্ট দেশটির তিনটি নীতি এবং সেগুলোর বাস্তবায়ন নির্দেশিকা সংশোধন করেছে। এই সংশোধনে উদ্ধার এবং পরিবহনের মতো পাঁচটি বিভাগে বহির্গামী চালান সীমাবদ্ধ রাখার নিয়মগুলো বিলুপ্ত করা হয়েছে। এই পরিবর্তনের ফলে নীতিগতভাবে এসকর্ট জাহাজ এবং ক্ষেপণাস্ত্রের মতো প্রাণঘাতী অস্ত্র স্থানান্তরের অনুমতি দেওয়া হয়েছে। অধিকতর সমন্বয়ের লক্ষ্যে দুই প্রতিরক্ষা প্রধান যথাক্রমে মন্ত্রী, উপমন্ত্রী এবং সামরিক বাহিনীর প্রধানদের মধ্যে তিন স্তরে পারস্পরিক সংলাপের একটি কাঠামো প্রতিষ্ঠার বিষয়ও নিশ্চিত করেছেন। দুই প্রতিরক্ষা মন্ত্রী তথ্য সুরক্ষার উপায় নিয়ে আলোচনা এগিয়ে নিতেও সম্মত হয়েছেন। পরবর্তীতে তারা একটি নথিতে স্বাক্ষর করেন যেখানে বলা হচ্ছে যে উভয় পক্ষ সামুদ্রিক নিরাপত্তা, দুর্যোগ ত্রাণ এবং প্রতিরক্ষা প্রযুক্তির মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতা প্রসারিত করবে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। মধ্যপ্রাচ্যের সংকটের মাঝে অর্থনৈতিক দুর্দশাগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করার জন্য জাপানের অর্থমন্ত্রী কাতায়ামা সাতসুকি এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতি সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। কাতায়ামা সোমবার মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানে অনুষ্ঠিত এডিবি বোর্ডের সভায় যোগ দেন। মধ্যপ্রাচ্যের সংকট জ্বালানি ও খাদ্য নিরাপত্তার পাশাপাশি অর্থনীতির উপর কিভাবে প্রভাব ফেলবে তা নিয়ে এই অঞ্চলে উদ্বেগ রয়েছে। কাতায়ামা বলেন, বৈশ্বিক অনিশ্চয়তা সমগ্র এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য একটি গুরুতর বিষয়। তিনি বলেন, জাপান জ্বালানি ঘাটতি মোকাবিলায় ক্ষুদ্র ও মাঝারি কোম্পানিগুলোকে আর্থিক সহায়তা প্রদানের জন্য উন্নয়ন ব্যাংকের সাথে কাজ করবে এবং জ্বালানি রূপান্তরকে উৎসাহিত করতে বিভিন্ন দেশে বিনিয়োগ ও ঋণও প্রদান করবে। বৈঠকের পর তিনি মন্তব্য করেন যে সরবরাহ শৃঙ্খল সমগ্র এশিয়া জুড়ে বিস্তৃত, তাই এই অঞ্চলকে সহায়তা করা জাপানের জন্য উল্লেখযোগ্যভাবে ইতিবাচক। ফিলিপাইন এবং যুক্তরাষ্ট্র আয়োজিত একটি সামরিক মহড়ায় জাপানের আত্মরক্ষা বাহিনী বা জেএসডিএফ সদস্যরা সরাসরি গোলাবর্ষণ অনুশীলনে অংশগ্রহণ করেছেন। 20 এপ্রিল ফিলিপাইনে বালিকাতান মহড়া শুরু হয়েছে। এতে অংশ নিতে জেএসডিএফ প্রায় 1,400 জন সদস্য পাঠিয়েছে। সোমবার এই মহড়ায় উত্তর ফিলিপাইনের ইলোকোস নর্তে প্রদেশের উপকূলে একটি আক্রমণ প্রতিহত করার উদ্দেশ্যে প্রশিক্ষণ অন্তর্ভুক্ত ছিল। এলাকাটি দক্ষিণ চীন সাগরের মুখোমুখি অবস্থিত। মার্কিন সেনারা এ সময় হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা হাইমার্স ব্যবহার করে সমুদ্রে গোলাবর্ষণ করেছে। এ সময় ড্রোন প্রতিহত করার জন্য একটি বহনযোগ্য ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ব্যবহারও তারা প্রদর্শন করেছে। এ সময়ে জাপানের স্থল আত্মরক্ষা বাহিনীর উভচর দ্রুত মোতায়েন ব্রিগেডের প্রায় 40 জন সদস্য রিকয়েললেস অস্ত্র থেকে গুলি ছোড়েন। উল্লেখ্য, এই ব্রিগেডের সদর দপ্তর নাগাসাকিতে অবস্থিত। গত বছর টোকিও এবং ম্যানিলার মধ্যে কার্যকর হওয়া একটি নিরাপত্তা সহযোগিতা চুক্তির আওতায় এই মহড়াটি অনুষ্ঠিত হচ্ছে। এই চুক্তি যৌথ মহড়া পরিচালনার প্রক্রিয়াসমূহকে সহজতর করেছে। জাপান সরকারের তথ্য অনুযায়ী দেশটিতে শিশুর সংখ্যা কমে 1,33,00,000 দাঁড়িয়েছে। টানা 45 বছর ধরে এই সংখ্যা হ্রাস পেয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব মতে 1 এপ্রিল পর্যন্ত 14 বছর বা তার কম বয়সী শিশুর সংখ্যা ছিল 1,32,90,000, যা 1 বছর আগের তুলনায় 3,50,000 কম। মোট সংখ্যার মধ্যে ছেলে শিশু রয়েছে 68,10,000 আর মেয়ে শিশু রয়েছে 64,80,000। বয়স অনুযায়ী ভাগ করলে বয়স কমার সাথে সাথে মোট সংখ্যাও কমে আসে। উদাহরণস্বরূপ, 12 থেকে 14 বছর বয়সী শিশু রয়েছে 30,90,000, তবে 0 থেকে 2 বছর বয়সী শিশুর সংখ্যা মাত্র 21,30,000। দেশের মোট জনসংখ্যার 10.8% বর্তমানে শিশু, যা গত বছরের তুলনায় 0.3% কম। এই হার টানা 52 বছর ধরে হ্রাস পেয়ে চলেছে। জাতিসংঘের বিশ্ব জনসংখ্যার সম্ভাবনা প্রতিবেদন অনুযায়ী 2025 সালের 1 জুলাই পর্যন্ত 4 কোটির বেশি জনসংখ্যা বিশিষ্ট দেশগুলোর মধ্যে এই হার দক্ষিণ কোরিয়ার 10.2% পরেই দ্বিতীয় সর্বনিম্ন।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: কেমন আছেন শ্রোতা বন্ধু, স্বাগত জানাচ্ছি এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের আরও একটি আসরে। সঙ্গে আছি আমি তনুশ্রী বিশ্বাস,
1: আর আমি হিরক খান। আপনাদের সঙ্গে আমিও বিভোর হব জাপানি শেখার আনন্দে।
0: আজ এ আসরের দশম পাঠে আমরা শিখব কিভাবে জাপানিতে কোনো পণ্যের মূল্য জিজ্ঞেস করতে হয়।
1: নাট্যাংশের মাধ্যমে তুলে ধরা জাপানি কথাবার্তায় আমাদের মূল চরিত্র হচ্ছে ভিয়েতনাম থেকে জাপানে পড়তে আসা শিক্ষার্থী তাম। আজ সে তার বান্ধবী আয়াকার সঙ্গে একটি ইলেকট্রনিক্স পণ্যের দোকানে এসেছে। তাম একটি হেয়ার ড্রায়ার কিনতে চায়।
0: তাহলে চলুন শুনি দশম পাঠের কথাবার্তা।
2: すごいでしょ。これはサラサラヘア。これはツヤが出るタイプ。へえ、いくらですか？セールって書いてある。聞いてみよう。すみません。このドライヤーはいくらですか？
3: 9900円です。
2: え、高すぎます。
0: এবার কথোপকথনের প্রতিটি বাক্য বোঝার চেষ্টা করা যাক।
1: দোকানের শেলফে বিচিত্র রকমের হেয়ার ড্রায়ার দেখে তাম অবাক হয়ে যায়।
0: অনেক হেয়ার ড্রায়ার আছে দেখছি।
1: আয়াকা তখন বলে,
0: দারুন তাই না?
1: এরপর বিভিন্ন রকম হেয়ার ড্রায়ার তামকে দেখালো সে।
0: এটা আপনার চুলকে করবে সিল্কের মতো
2: মসৃণ,
0: আর এটা দিয়ে চুল হবে ঝলমলে।
1: তাম জানতে চায়,
0: এটার দাম কত?
1: আয়াকা এটার গায়ে কত মূল্য লেখা আছে তা দেখতে লাগলো, কিন্তু এতে কেবল লাল রঙে লেখা রয়েছে যে এই মডেলের হেয়ার ড্রায়ারে এখন মূল্য ছাড় চলছে।
0: এতে সেল চলছে বলে লেখা আছে। জিজ্ঞেস করে দেখা যাক।
1: তাম একজন দোকানির দৃষ্টি আকর্ষণ করলো।
0: মাফ করবেন, একটু শুনুন,
2: このドライヤーはいくらですか?
0: এই হেয়ার ড্রায়ারের দাম কত?
1: দোকানি উত্তরে বললেন,
3: 9900 ইয়েন です。
0: 9900 ইয়েন।
1: তাম বিস্মিত হয়ে বলল,
2: え、高すぎます。
0: এ তো দেখি অনেক দাম।
1: তাম হেয়ার ড্রায়ারের মূল্য জিজ্ঞেস করতে সক্ষম হলেও দুর্ভাগ্যবশত সেই মূল্য ছিল তার বাজেটের বাইরে।
0: আজকের মূল বাক্য হচ্ছে এই হেয়ার ড্রায়ারের দাম কত।
2: このドライヤーはいくらですか?
0: এই ধাঁচের বাক্য একবার শিখে নিলে আপনি বাজারে গিয়ে কোনো পণ্যের দাম জিজ্ঞেস করতে পারবেন। মূল বাক্যটি এবার বিশ্লেষণ করা যাক।
4: この
0: অর্থ হলো এই,
4: ড্রায়ার
0: মানে হেয়ার ড্রায়ার, আর এটাই বাক্যের মূল প্রসঙ্গ বলে এর পরে বসেছে পার্টিকেল
4: ওয়া,
0: তারপর আছে প্রশ্নবোধক শব্দ
4: ইকুরা
0: অর্থাৎ কত। এবারে আজকের মূল পয়েন্ট, কোনো পণ্যের দাম জানতে হলে বলুন
4: ইকুরা দেসকা
0: অর্থাৎ কত বা দাম কত।
1: বুঝলাম, শুধু যা করতে হবে তা হল কাঙ্ক্ষিত পণ্যটির দিকে ইশারা করে জিজ্ঞেস করা, ইকুরা দেসকা।
0: ঠিক ধরেছেন। আর এর সঙ্গে জুড়ে দিতে পারেন আগে শেখা এটা ওটা সেটা,
4: করে সরে আরে
0: ইত্যাদি। যেমন
4: করে ওয়া ইকুরা দেসকা
0: অর্থাৎ এটার দাম কত। আবার যদি পণ্যটির নাম জানা থাকে সেক্ষেত্রে
4: করে সরে আরে
0: ইত্যাদি নির্দেশক সর্বনাম ব্যবহারের পরিবর্তে
4: কোনো সোনো আনো
0: এই নির্দেশক বিশেষণগুলো দরকার মতো বেছে নিন এবং সঙ্গে পণ্যটির নাম জুড়ে দিন।
1: বুঝতে পারলাম, এভাবেই গঠিত হয়েছে আজকের মূল বাক্য এই হেয়ার ড্রায়ারের দাম কত, কোনো দোরাইয়া ওয়া ইকুরা দেসকা। শ্রোতা বন্ধু এবার শুনে শুনে শব্দ করে বলুন
4: ইকুরা দেসকা, কোনো দোরাইয়া ওয়া ইকুরা দেসকা।
0: あ আচ্ছা, এবার চলুন আরেকটি কথোপকথন শুনি। এক দোকানে গ্রাহক একটি পণ্যের দাম জিজ্ঞেস করছে দোকানিকে।
2: すみません。 この炊飯器はいくらですか?
3: 8700円です。
0: কথাবার্তাগুলো ব্যাখ্যা করা যাক।
2: すみません。
1: মাফ করবেন।
2: この炊飯器はいくらですか?
1: এই রাইস কুকারের দাম কত?
4: すいはんき
0: মানে হলো রাইস কুকার।
3: 8700円です。
1: 8700円।
4: এন
0: এটা হচ্ছে জাপানের মুদ্রা ইয়েন।
1: বন্ধুরা শুনে শুনে বলুন।
4: ইকুরা দেশ কা? কোনো সুইহাংকি ওয়া ইকুরা দেশ কা? সুমিমাসেন, কোনো সুইহাংকি ওয়া ইকুরা দেশ কা?
0: এবারে আরো শিখি পর্ব। আজকের সংলাপে আলোচ্য বিষয় ছিল মূল্য। মূল্য প্রকাশ করতে হয় সংখ্যা দিয়ে। ইতোপূর্বে আমরা দশ পর্যন্ত গুনতে শিখেছি। এবার আরও বড় সংখ্যা বলার উপায় শিখব। প্রথমে দুই অঙ্কের সংখ্যা শেখা যাক। দশকের গুণিতক অর্থাৎ কুড়ি, তিরিশ ইত্যাদি প্রকাশ করতে দুই থেকে নয় পর্যন্ত যে কোনো সংখ্যার পরে দশ অর্থাৎ লাগিয়ে দিন।
1: তার মানে যদি ২০ বা ২০ বলতে চান তাহলে প্রথমে বলুন দুইয়ের জাপানি নি এবং এর সঙ্গে বলুন দশের জাপানি জু, ফলে ২০ বা ২০ কথাটির জাপানি হবে নি জু।
0: দশ থেকে ৯০ পর্যন্ত পূর্ণ দশকগুলোর জাপানি হচ্ছে
4: জু, নিজু, সানজু, ইয়োনজু, গোজু, রোকুজু, নানাজু, হাচিজু, কিউজু।
0: এবারে তিন অঙ্কের সংখ্যা ১০০ বা শত এর জাপানি হচ্ছে
4: হ্যাকু।
0: আর ঠিক আগের মতোই ১০০ এর গুণিতক প্রকাশ করতে হলে দুই থেকে নয় পর্যন্ত যে কোনো সংখ্যার সঙ্গে জুড়ে দিন শত বা
4: হ্যাকু।
1: কাজেই ২০০ কথাটির জাপানি হবে নি এর সঙ্গে হিয়াকু, তাহলে দাঁড়াচ্ছে নি হিয়াকু।
0: ঠিকই বলেছেন, তবে কয়েকটি ক্ষেত্রে উচ্চারণে কিছুটা রদবদল ঘটে। যেমন ৩০০ এর উচ্চারণ
4: সামব্যাকু,
0: ৬০০ উচ্চারিত হয়
4: রোপ্যাকু,
0: আর ৮০০ এর উচ্চারণ
4: হাপ্যাকু।
0: এবারে হাজার প্রসঙ্গ। হাজার বা ১০০০ হচ্ছে
4: সেন।
1: তাহলে ২০০০ বলতে হলে নি এবং সেন একসঙ্গে জুড়ে দিয়ে নিসেন বলবো, তাই না?
0: হ্যাঁ, ঠিক তাই। তবে এখানেও কয়েকটি ক্ষেত্রে উচ্চারণে রদবদল ঘটে থাকে। ৩০০০ কথাটির উচ্চারণ
4: সানজেং,
0: ৮০০০ হয়ে যায়
4: হাসেং।
1: সময় হলো এবার হারুসানের পরামর্শের ঝুলিতে কি আছে তা জেনে নেবার। এতে আজ কথা হবে জাপানে প্রচলিত কাগজের নোট ও ধাতব মুদ্রা নিয়ে।
0: জাপানে চারটি মূল্যমানের কাগজের নোট প্রচলিত আছে, ১০০০, ২০০০, ৫০০০ এবং ১০০০০ ইয়েন নোট।
1: দিদি, আমি আরেকটা ব্যাপার খেয়াল করেছি, তা হলো জাপানে পুরনো ময়লা বা ছেঁড়া ফাটা নোট চোখে পড়ে না কখনোই।
0: আপনি ঠিকই লক্ষ্য করেছেন হিরকসান। এর কারণ হলো জাপানের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব জাপান সামান্যতম পুরনো বা ময়লা নোট খুব দ্রুত বাজার থেকে তুলে নিয়ে ধ্বংস করে ফেলে এবং এগুলোর বিনিময়ে নতুন নোট বাজারে ছাড়ে। ১০০০ এবং ৫০০০ ইয়েনের নোটগুলো বাজার থেকে এক দুই বছর পরপর তুলে নিয়ে আনকোড়া নোট ছাড়া হয়। এবারে ধাতব মুদ্রা বা কয়েন প্রসঙ্গে জানাই, জাপানে ৬টি মূল্যমানের ধাতব মুদ্রা প্রচলিত আছে, ১ ইয়েন, ৫, ১০, ৫০, ১০০ এবং ৫০০ ইয়েন। ভেন্ডিং মেশিনে ১ ইয়েন এবং ৫ ইয়েন মূল্যমানের ধাতব কয়েন ব্যবহার করা যায় না। বন্ধুরা, কেমন লাগলো সহজে জাপানি ভাষার আজকের পাঠ?
1: জানাবেন কিন্তু, আর আগামী আসর শোনার আমন্ত্রণ রইল।